0: আৰে হে অ মা জানা না মঙ্গল মূর্তি এই বিহতি
1: বিহতি মানে না তার কোডিং মুরকে বড়